ইউপিআই ইয়ামে কামাটা রুবানি মুসেডেজি বা ওমান বাদায় কুমচোমা ক্যাপ্টানি কি সুনা কুজারিবু কুয়ংকুশা আন্দেগে ইয়া ফ্লাইট দুবাই ইলিওকুয়া ইকি সাফিরি কুটোক দুবাই না তেল আভিভ আঞ্চিন ইসরায়েলি রুবানি মুসেডেজি বা ওমান আলিম চোমা ক্যাপ্টানি কি সুনা কু সবাবি সানডে গেহিউকু উন্ডোকা তকরিবন ফুটি এলফু কুমিনা সাবাম ইয়া ইনে আন্ডান ইয়া ডাকিকা আম্বি লিজানা হাটা হেভিও আবি রিয়া না ওয়া ফান্যা কাজি ওয়া কিবেমো ওয়া ফান্যা কাজি ওয়া লিউকু ওয়া আনজে ইয়া কাজি ওয়া লিওয়া মিয়া চুম্বা চারুবানি ওয়া কাম টুলিজা মাশাম্বুলিজি না কুসাইডিয়া কুই মারিশা আন্ডেগে আন্ডেগে ইলি এলেজওয়া upande mwingine na kutua salama katika uwanja wa ndege wa mkoa wa Tabuk kaskazini magharibi mwa Saudi Arabia. Makamu rais wa waziri mkuu wa Kapteni Smith Rais Dropti Momo leo ameshifu Kapteni Smith na kusema kwamba taifa linazivunia yene katika chapisho la mitandao ya kijamii. Rais Momo alisema kwamba ujasiri wake wa kishujaa, uwepo wake wa adhabu wa akili umewagusa kila mtu. Pia aliwaambia apone haraka na afya nzima, na akamsifu kapteni kwa roho ya isiyoshindika. Makamu wa rais CP Radhakrishnan pia ali sema kwamba ujasiri wa kipekee wa kapteni Smith na uwepo wake wa akili mbele ya hatari kubwa unaheshimika na kupongezwa sana. Waziri Mkuu Bwana Narendra Modi amesema kwamba mbele ya hatari kubwa zaidi ya licha ya kuzeruwa vibaya, kapteni Smith alionyesha ujasiri mkubwa na azimio lisiloyumba la kulinda maisha ya wengine. Waziri Mkuu Bwana Narendra Modi amesema kwamba kulinda misitu na wanyama pori ni muhimu kwa kudumisha usawa wa asili na kupata urithi muhimu kwa vizazi vijavyo. Katika ujumbe wake wakati wa wiki ya wanyamapori mwaka 2026, Bwana Modi aliwasihi raia kuchangia katika kulinda wanyama pori na makazi yao. Waziri Mkuu alisisitiza kwamba makazi yaliunganishwa na korido za wanyama pori ni muhimu kwa harakati salama za wanyama na kudumisha usawa wa ekolojia. Waziri Mkuu Bwana Modi aliangazia mafanikio ya India katika uhifadhi wanyama pori katika muungano mmoja uliopita, akitoa mfano wa mafanikio ya mradi wa Duma. Bwana Modi pia aliangazia jukumu la India katika kukuza ushirikiano wa kimataifa kwa uhifadhi wa pekee wakubwa kupitia muungano wa kimataifa wa paka wakubwa. Na hunumisho wa taarifa ya habari kutoka idhaa ya Kiswahili ya Kashwani. Wapendwa wasikilizaji, sasa tunawaleteni muziki wa kienyeji.